ষড় বিখ বিখ খাই মায়া মোহ পরম পুলে সত দ্বারা সেও প্রীত লগাই এক উত্তম পন্থ শুনিও গুর সঙ্গত তেহ মিলন্ত যম ত্রাস মিটাই এক অরদাস পাঠ কীরত কী গুর রামদাস রাখহ শরণাই এক অরদাস পাঠ কীরত কী গুর রামদাস রাখহ শরণাই সো কহ টল গুর সেবিয়ায় অহনিস সহজ সোভায়ে দর্শন পরসায় গুরু কে জন্ম মরণ দুঃখ যায় হোয় সিফত খসমদি নূর অর সহ কুর সহ চটিয়া তুদ ডঠে সচে পাতশাহ মাল জনম জনম দি কটিয়া সজ্জন সচ্চা পাতশাহ শির শাহ দশাহ জিস পাস বহঠিয়া সোইয়া সব না দাবে সাহ সজ্জন সচ্চা পাতশাহ শির শাহ দশাহ জিস পাস বহঠিয়া সোইয়া সব না দাবে সাহ।